മകളുമ്മമ്മകളെ പിള്ളേ മോശം ഹംബ്രൈ ബിരാട് സുഖു ശിപിയൻ ചൂടി ജാ പായോ തീ കമ്പ്യൂട്ടർ കിണ്ടാൻ ദുഃഖ പായൻ ചട്ടാൻ ദൂഷെ কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমত গরলে নেপাল কে নম্বর ওয়ান হার্ড এন্ড সফট এডুকেশন সেক্টর হো নিউ সিপিএন মত কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকে ই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মই ব্যাংক মই হবে স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিক্রি এই আয়রা প বনাউনে সুবিধা পিন ছা জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা ছা হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িছ থাও ফোন নম্বর 01-545-787-98-4-20-35-541 হব ভেরি গুড ভেরি গুড।